0: enthusiast here, and now the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari.
1: Bande Samabeto Sunagorik Bhadramandali Amader Modhe Upobishto Hoyechen Bisher Sobcheye Jonopriyo Neta Bharatbarsher Jashoshi Pradhanmantri Ebong Jar Hat Dhore City of Joy Ei Kollaloni Tilottoma Kolkata Tatha Poshchimbonge Joke comes to home, joke bonge phire elo, sei mananiyo Narendra Modi ji ke 11 koti Poshchimbongo basir pokkho theke, rajya sarkarer pokkho theke, hidoy theke shagoto, obhinondon, shraddha, kritoggota ebong pranam nibedan korchi. Mahamohim rajyapal mananiyo Aryan Ravi ji royechen, bharat sarkarer মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না কারণ আমাদের অজানা আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে কিন্তু আমরা মনে করি পশ্চিম বাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন আমি কথা বাড়াবো না শুধু একটা কথাই বলবো 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন যোগই একমাত্র মুক্তির উপায় যোগই আনন্দ যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আমি আর কথা বলাবো না ইতিহাস আমরা জানি আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন ধন্যবাদ প্রধানমন্ত্রী ধন্যবাদ প্রধানমন্ত্রী শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি
0: That was the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every